তলক বাপ রেডিও রে তুই বাই লভ অফ আ লাইফ টাইম না কি ফাইয়ার হাউস দ পয়লে চৌকুট কিনিকা প্রোগ্রাম খিরবাই ফারেন কিনি প্রোগ্রাম দ ওয়ান গছ পিলে না কা আকাশবাণী জোহাই কিনি দ কা আকাশবাণী জোহাই তলক বাপ রেডিও হেনি পোর নিয়াউস্টেন না কা আকাশবাণী জোহাই ও ওয়ান রা আনি চপি কা তু ইয়া কা প্রোগ্রাম খিরবাই না কি ফিল্ম হিন্দি হাঙ্গনি প্রোগ্রাম নেক স্টেপ উইয়স ডাঙি দেউপন তামি চিপি নংকং ইয়া আর্লি কি রায় কিবরা চিমি নাগা ফিল্ম থোরা পিয়ার থোরা ম্যাজিক ই রায় নংকং ইভ দ্রু পিয়ার কেলিয়ে ওয়াই নি রায় দর রায় দ উ শঙ্কর মহাদেবন ই রায় ও আর না কনে কা ফিল্ম ইভ দ্রু ইপ্রু বিতে কল সে ওয়াই নি রায় দর রায় দ কা শ্রেয়া ঘোষাল চিরুপ কা স্নেহা সুরেজ তনাবি একনি আর্টলি কিরওয়াই কিবরে চিমি ও পেন্টেম চিপি কিলক আপ রেডিও কবরে এপস্টুই থোরা পিয়ার থোরা ম্যাজিক

0: তো ওদের জরুরি দিয়ে তেল ঢুক কাটতে কাটতে ও তো মেম দি দি বাম বড় দুনা গিতে গি ভিটামিন গি মিনারেলস গ মেজন কি ছেমলে ও ইয়ে গি হিয়ার সগ তে চিনি গ বিপি লে হওয়া বিয়াং গ তে বাম গ দি হে গ মেজন গি নি গি ব্রু লেম লে সেই তে ভিয়ার ইয়ং ব্রু হে গি নি গি খনা খাই রিন লে পর পর গি নি গি খনা গু এমি নি কি জুত নি নিষ্টম কি ইওয়ান গিতে গি ডাক কি চিন গি উছে বা গি উছে মি হে নি কি জুত তো ছেম গি নং হে দরি দার ইয়ং গি নি গি ব্রু ইন গি খনা ইনি দর গি খনা ওয়ান মান গি লংডং ন মান গাও বনাই স্নে গিলে মান গৌ সং কাম গি ব্রু হে দুর গিলে মান দগম পের মান কাম দুর ইয়ং গি ছে ই খমাত ইয়ং গি নি খনালে মান গি ইউ রাও ওয়ে কি পেলুম খমাত ওয়ে লি ইজলাই নবা গি পেলুম খমাত গিলে ইকতেন হে পকতে ইয়ং গিলে মান খা ওয়ে এমলে সে ইসে আট গি কিলান সং কি মি ইসে গসনাম নি গি গম সং গি নি গি খনা গো এমনি কি জন গিলে মেং গিলে এম্পর এম্পর পর মান কসুই আট কসুই কাম তুচ প উষ্ণ ও কিনি খেনা আগে নি কিছু লেমান স্তং ওই ওই হ্যাঁ বলে মানে পান ছুঁ ভা উষ্ণ মান্ডেল কেট ভা কিনি ডি নি গিব্রু লে তো ছেমি মান ও রাও ভা ওই এম্পর পর স্কিন কিলে হাব কাউ স্কু ফ্রুই ফ্রুই বেগাম তু ওই ইনি খা লম ভা কিউ ভা কিনি কিনি ডং কিলে মান তবা ভি মান গো মান মান তান গো ওই মান সং কি ই ডক সা গিলে ছেম গি ও মান মেম স্কাই তো কিনি ডক সাই গিব্রু খাম তাম গি স্কেপ লি থাও ওয়া গি থাও ছং খুপ ইয়ং গি খেলা ছেম ইউ আট গাম তু খুপ মেম মান নর্মাল তে রকম আন তে মান মান ডায়গনোস রোল গাম তু যে ছেম এম ফাটি লিভার র গে ইজিং লং ইমান গিনি খেলা ততলত ভাহা গি ইউ লং আ ইউ পিসা বে রকম মান গিনি খেলা দে ও পেজ হ্যাপি কি লে ছনা বি রতি ফি তো স্তম গিনি খেলা কী গে তাকে দাও বা ইয়ং ইনি কিছু তো ছেম গি ওয়া কুনং কং তো সোশ্যাল ইনফ্লুয়েন্স উগ সোসাইটি গে নিলে সোশ্যাল ইনফ্লুয়েন্স তো উই গা তা ই ছি খিয়া ইয়ং গিব্রু কন্থুপ কলে কামি গি না ইলাই স্কুল ইয়ং কিলে এডুকেশন ইয়ং কি কট কং কি ইজিং বাম রকম বাম ইয়ং কিলে দং কিলে ওয়া এম কাউ ও ইয় কিব্রু নই নি কজু লদা সরকার মান গা দো গো দুক তো গো ইয় গো লা মান গি গো দো গো দুক নিলে ওন কতা গা ও দুনা জিং বাম হগরি ওই কতা গলে ছাই গে খিয়া ইয়ং গরি ই কজুর ইয় গি ব্রু লে কে কজুর বি ও এম ছি জিবন হা গে গিজিং বাম লো গি ভিটামিনস কি ও তৈ লে কাম গাস্ট্রো এন্টারাইটিস নিউমোনিয়া গা মালেরিয়া গা মিজলস ইয়ে গা ওয়ান রা গা মাল নিউট্রিশন লে দুনা গনি গিনি গি কিনি ভিটামিনস কিনি গি মিনারেলস কিনি গে কজুর লে ইয়ে গা উ জিয়া লে দা নই দা ওয়া পেনহিয়ার ওয়ারি লি ও এম কিনি কজুর পেনহিয়ার গাস্ট্রো এন্টারাইটিস লি কজু ক্রোনিক ডিজিজেস কাম গনি কজু খুপো হি গো অং গি ইকনস ডিজিজ কিলে নি গিনি সিলিয়াক ডিজিজ কি মান ক্রোনিক ডিজিজ কি ওয়া লেট স্টেজ কাম নি জো ইয় গি ব্রু কাম গনি লে জো ওন রা গে কজুর ওস্তি ও রিনি ওর খো হা গি ব্রু হা গি খনা ওন দে ওয়া দুনা ই ই এ বু ইন গি ই গি খন বু লে কিনি লে ইয়ে ওন রা ইনি কজুর লে দম বিয়াং সগো উই লে গা রেপ কিয়াং কিনি লে মান দা দুনা ইতে ই রেপ ইয়াং কুবা খো দুনা দেওয়া দো দুক সরকার গে লে ইয়ে গোপন বিয়াং গিটার গিটার সগি পাইবা কিনি লে দুনা গা জিং ইয় নেই রেপ নেই রিয়াং ওয়ার কিনি গা বাম গা দি লে দা হিয়ার গো দুনা সগা বাম গা দি হাগি নং রেপ লে গি খন গি কি ইয়ং কি লে দুনা কিনি লে ওন রা কে ইয়ে ইয়ে স্তম লে দা ইকোনমি লে মেম বিয়াং গো গ্লোবাল ওয়ার্মিং কিনি লে একটা গো দেবা জোর বরি গে গ্লোবাল ওয়ার্মিং গাম গিলে মানে জোর পালা কিনি গে কি এর ইয়ং নেই এম সগি নি তরখা গি খন্ডাও এম গজিং কলা হাগা সুইন পান ওন সগা ফ্লড এম গজিং খি খি এম কিনি গি ন্যাচারেল ডিজাস্টার গাম তু ওন রা গজিং কলা হাগা মারিয়াং কিনি লে ওন রা গত গজিং করডো বাম করডো দি ওই খামতাম লে ওন রা গ ইয়ে ওম ছাইক মেট গা ফাট ইয়ং নিব্রু তো খামতাম গি খনা লগে ইনভলভ কি গুন থোপ হইতে দেখা গে কি ভাগ দুনা গত বাম হাগা মেট কিয়ং কি গো এম কাম কি ও তো তৈ গা মেট কিয়ং কি তে দু ইনি কিন তেন নি খাজাক খুবলাই ছি বোন
1: নাক আকাশবাণী জুয়াই হাকা প্রোগ্রাম ইছাই ইতরাম লনে গ হেলথ প্রোগ্রাম নে গিয়া ইপন আপন সিয়াও ছফি ইয়েতন তুই ক্লাম ইবত বিয়ান না ও ডক্টর এ সালান মি পারবন ওয়েদ কলামো হাইড্রং কফাং মাল নিউট্রিশন ইডুনা বাম হা ইডো ইপ্রান ইয়ং উব্রু তঙ্গেজ খেম কি লক নং আপ রেডিও নে গিয়া পিছি বোন ইজিং মন না কাতন্তু নেতন তুই ক্লাম ইয়ং উ ডক্টর এ সালান মি পারবন কারা রংছা আইপোর ই তুই ফতেনি দা কা প্রোগ্রাম কেরওয়াই জয়ন্তিয়া উপনাব চুপি ইয়া কি আর্তলি কেরওয়াই ইয়ং উ মা এওয়ার্ড কি ও ছালাম হা কেরওয়াই কুদ এ প্রতন ইদর ফ ওই উপন বোর্ড এরওয়াই ইব আর খেত ইমাইয়া

0: kubli sibuna ab radio amlang pwi isnok ti lang pwi he perchang yong e wo chakri phi rabha ye pwi man ki honorary mentor de lang wak race ne research audience interactive survey and evaluation lengba ni go mobile apps yong e ye pwi jingmon he to wa e rukom e program ki announcer kam jule isyang su wi men toy yong ki program ये पुले ये नि देव खन्यान पे हकलिंग न फेसबुक नेट रजिस्टर ए जिमुत योंग पे युराप को ई ओपन भा वेबो रा ये ना मो भा का आकाशवाणी कमते हमंदो कम की नंग अप हिडन हनरे या खमत हे वो वन रा ई कला चिरुप बक रेस मोबाइल ऐप
1: กคูบอร์ฮอพาดปอยบียงกสินวันังกงวอทับประตูในเวนตาอิทับวดกบขุดประตูกับสเปเชียลอินเทนซีฟรีวิชันอาร์จาร์อาร์พาวน์รู
2: สัญญาว่ากมูอังกีวอดเอ็มกิบรูวันทับประตูชยุงยองนะทิปกมันมาอุเล่
1: โอ้สุกัยเทฮะรออีดูอียูทิปอีวัติกนามันเด